0: गिलास तुम कुफाफ ही।
1: यू जानी हम कुन फायदा कौन लीजा? फुंबा फिर ना मियाँ ताऊ ली। छोटा हम ती तोंती ने निशुं फा फारा थे। छोटा हम से वे चाम से निश फुंबा फा फारा थे। फायजन फा उला उला ना वन आतं चिरा मामी चिवा। फासरे से का फा फारा दशन। रेसे का चुफान डी पाली माना नहीं फा तो के फा मसाजन न्यूल लेने। फा मियार चन न्यूल ला मियाफ न्यूल ला दे चीतान सिया तो। साई नी तो के उला ना फुगतन चुफान दियानन चिर तो उल जान।
2: Eu am resaca insecurity sau roata e tucun misum rete putom rete de rata pa kinte lasam runga tani an tsfandri pale mana mu matunga na stapa ko am le fateran le futrafta sa de tatan neurona de ta menjera sa san tapaka fil menjera poto totot saina marzona zombar kamanara rotra mitsy izy moa rehefa amizay resaka maizina izay amin'ny andro arivariva fotoana hafahany manara rotra an'izay mihitsy izay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ny fahatapahanjiry tena mijaly mihitsy ny vahoaka amin'ny fahatapahanjiry satria ao daholo zany ny herin'ny zavatra rehetra hiainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha zany de tene tsy hitako moa zany zay volazaina amin'ilay izy fa ohatrany izy de misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatran'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany tsy izy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay koa zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakana ny mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana napetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha ntsika mahita moa ny vokatra izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.

0: बस तुम कुफा भी
1: आओ के डरो ये जगह चल उम्मीद के जान फित किसना ना पेचका अमनरे उजान हनुपुन फो का मलगास नूने चुना नरे उ फट्सुम तो पुन फो का मलगास तदिजो फट्सा बाओ के नरे उ आरे माना ना तंबेरना ड्राइक्चा अम्फो का मलगास इसाइले इनरे उ Eta eta mbaoka nentina na mula fulana ni politika panjakana za utatera inareo ari nfio mbaoka ya fio na jamanti aoka chivadbitukisha na inareo ka amerina nfumba fano tewalu handruba nere pirenini hana uirisecha hana ukulikuli chinama nareo wa mzani za hai nusatiafaka yaro nareo hiyankua artimati andraife peta hiyentja chimishi famjapu Ntaku fanovana tatera ny vahoaka malagasy aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany takiana manokana aminareo araka izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona
0: saotra tomboko lahy saotra tomboko vavy